0: আগেসবানী ইম্ফল নলিনী দেবীন পও পজরি আহানব পও নট সংকীর্তন লম সকাইব ইমনাম যাত্রাং পদ্মশ্রী মনা পিবাল অজয় কুমার বালা নাইব ফোদরকি এডিশনল চিফ সেক্রেটারি অনুরাগ বাজপাই মনপুর কালচারেল হেরিটেজ খাই হেন কাইজাব রাজ্যমান গৃহমন্ত্রী অমিত শাহী ছত্তিশগড় নক্সলাইট কি ইরং সৌহলবদ কেন্দ্র সরকার ক্ষতিপূরণ পিগান নংচু বেঙ্গল সরকার রাজ্য সেনজা তুমজা মথক জাথরিব হিংসা কুপ থিজিব ইনকোয়ারি কমিশন আনি সেমখ্রে নট সংকীর্তন সকাইব ইমনাম যাত্রাং পদ্মশ্রী মনা পিবাল অজয় কুমার বালা নাইব ফোদরকি ওরুম রাজ্যপাল মনপুরি নট সংকীর্তন চাকতনব হোটব হতমি মনা থাকি কুমাদ রাষ্ট্রপতি ভবন পানুষিগান মিয়ামদ পিব খাই ওয়ব মানব পদ্ম এওয়ার্ড মিয় চা কুন্থ্রামাথয় পিবনে ইং লিঙি কুন্তরুকি মানাদম খনগলব মিয়ুদ মিয় মাদ পদ্ম বিভূষণ মিয় তরাহদ পদ্ম ভূষণ মিয় চা তরাহদ পদ্মশ্রী পিগান মনা ফগদব মিয়ুদি তরামাপনদ্রব মিয় তরাতরুকি পদ্মশ্রী ফলগদব মনপুর সকাইব নট সংকীর্তন গুরু ইমনাম যাত্রা জেএন মনপুর ডান্স একাডেমি ভিজিটিং গুরু ওরমি মনপুরি নট সংকীর্তন মালয়ামী মিয়ামদ মশক তাকব হোটব ইউনেস্কো কলা আসব ইন্টেনজিবল কালচারেল হেরিটেজ সকব হোটবদি এডিশনল চিফ সেক্রেটারি অনুরাগ বাজপাই মনপুর কালচারেল হেরিটেজ খাই হেন কাইজাব রাজ্যমানী নৌন ইংখলক্ব টেক্সাইল এন্টারপ্রেনিউর নিয়ম চুমন লুচিবিদুনা মথ তাই মনপুর সাজব পুধোজব টেক্সাইল পোলামে মালয়ামী থাকত পোখতনা ইয়খত তাই ফটে ওফম মনপুর স্টেট এক্সপোর্ট একশন প্লানি খনব মিফম হোজি ইম্ফাল হোটেল ক্লাসিক গ্রান্ডে ইম্পেরিয়াল হোলদ পানোপ থরমদ ওয়াঙ্গদিবী মিফম মপালামদ রাজ্য হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট পোথক থাদক মপালামদ থাদকদর পোলামে টেস্ট তো আন্তর্জাতি কৈথেলদ পোলামে করম হেন চাকি হাইব ওফম খনারি থরম রাজ্য হ্যান্ডলুম টেক্সাইল ডিরেক্টর ই জি টেন হই মনপুর পুথোজব টেক্সাইল হ্যান্ডলুম পোলাম খত নালয়ামী থাকত পুথোনব সেম সারে মগুলাইব হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম পোথক মপালামদ থাদকতন মালয়ামী থাকত মনপুর হ্যান্ডিক্রাফট মফম কনব হোটগান ইং লিঙি কুন্থ্রাফাব হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট ভ্যালু লুপ কোটি কুমি হেন ইউনব পান্ডম থামলি হাই
1: Let us look at our targets plainly and clearly. Our goal is straightforward. We are working to reach a total export value of 24.3 crore for Manipur Sailor and Handicraft sector by the year 2030. This may bring stable income and steady jobs back to our weavers and rural communities. To win over global markets, we are focusing on a simple idea, heritage modernism. This means we are making Made in Manipur, a symbol of high quality, eco-friendly luxury.
0: আকনব চেকশিল থরামগুলা মাল পুব গাড়ি চা তরেট ইম্ফালদম জিরিবাম থাদকরে জিরিবাম পামি গাথম বিশ্বজি পুলিশ পও পালতন হয় গাড়িগুলি ডিজেল টেঙ্কর নিপু পেট্রোল টেঙ্কর কুন্থ্রামা সিমেন্ট পুব গাড়ি তরানিথয় এল পি জি গাড়ি আনি কেরোসিন পুব গাড়ি আহমে হজিমকিং জিরিবামদ মাল পুব গাড়ি পন্দ্রে ইন্ডিয়া মেট বিভাগ মনপুর নাগালেন মিজোরাম ত্রিপুরা খা ভারত মফম কয়াদি নোম কুগানী অবাউনপু ভারত মফম কয়াদি আখা আরও থাকি তাবি পও আকাশবাণী ইম্ফালদিনে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড় জগদলপুর পানুকদব সেন্ট্রাল জোনেল কৌশল মিফম সরুকি মিফম ছত্তিশগড় অন্ধ্র প্রদেশ উত্তর প্রদেশ উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী সরুকি Satisgarh ki Basar jila da ngarang pangthokpai thorum amada Sri Sahana hai Pradhan Mantri Narendra Modi ki lising makada Basar jila ki niyoching da haukiba sahi kharata nakshalat ki irang namaram oiraga thogan ki ba amangata sing adugi matik saba kheti puron sahi manga gi manung da pigani mahna hai mapamadura haujik leiriba security camp sani gi manung da humputaradi public service center on thoktuna mapam sing aduda tribal sing gi jai pe thorang sing gi damak sahi ani gi manung da tongan tongan ba thabak kaya paikhat lagani Magna Makatana Hai, Banking, Aadhaar, Ration Card, Skill Training, Masung Kendra Sarkar, Amati Raja Sarkar, Na Paikatpa, Tungan Tungan Pe Yai Pe Thaurang Skim Singhi Matangda, Service Center Singh Asina, Kudong Saba Pirakani. Nongchu Bengal Sarkar Na Raja Aduda, Senza Tumza Amade Nupigi Matakda, Zathari Bahingsa Ghi Thabak Singh Kupna Thijinawa, Enquiry Commission Ani Siemkre. Mukhyamantri Subendu Adhikari Na Kongtangasi, Raja Adugi Mantri Mandalgi Ayapa Loruba Matungda Paikatpa Ni Haiki. Kolkata High Court ki retired judge Biswajit Basu na Senja Thumja ki matang da thigat na ba commission ki chairman oire aduga Nipi Singh ki matak da satha ba hingsa gi mayuk da semba commission ki chairperson na retired judge Samapati Chatterjee na chairman oire kani Mukhyamantri Subendu na Paumi Singh da hai commission animak matang tha gi amadagi mathau ta ba hor kani mangna hai mamang ta leki ba tungan tungan ba kesing lokatuna kupna thijin ba hor kani

0: हेलो
1: हेलो,
0: हेलो,
1: गुड आफ्टरनून मैम।
0: गुड आफ्टरनून तराम नोकचरी मिंगलाई फमाई बियो
1: मैम। आई वही नाम आवांगले काई देगी हुई भी अनीता नहीं मैम।
0: अनीता को
1: आओ मैम।
0: अनीता का माई तोड़ी के नुगाई रही ब्रो।
1: मेरा वो आई हाई आता बने ना नुगाई रही ना हाई दे तारे के दाम
0: असेंग बदे दी नुगाई तबा
1: असेंग बदे से मैडम यहाँ का है ना वो आप दी उई दे
0: হয় হয় পুঁসি হাই সিদি আওয়াব নাইব আনিম চলিনি সিদি আনিতা ওফম খে বিপুম খুদ চতরবনেবক কই মথেল হোনখ্রব
1: মেম হওয়াই থে এরুম উমর মেলে
0: উমরকে ইনসানুকি মহাদ হেঁ হাফমগান খালে কো
1: হাওয়ে মেডাম
0: হয় হয় কে ওফম ফোদপিদন
1: মেম সুম গুড আফটারনুন সে হাঙ্গাই থামিদাবো ইহাঙ্গদম তো হেক থামিদাবি বারোসে খুব গুড আফটারনুন লাগাদ্রাগার হেক নাইব ফাওতা মজিদা হজি গুড আফটারনুন সে হানি থামি মেম আহামগি গুড আফটারনুন ফি কন সুরি কোটা থাকা রিং সুবাদ আদি ফে নাই মেডাম আদ মেডাম আইজেনিদিনা হজিকানি গ্যাসবো নুপি ফৌসিদ হজিদ পোটি মমনু সব নোম নোমি হেঁচল ব্লকে খিটং লাইবদ দোকান আদাইদু তিল খে আলু খে মমনু জাস্তি হেঁচলক আদব প্রজাদি সুরগ চাজব আইগুম হাই তে আসবে মেডাম গ্যাসি ইসি গ্যাসে আহম মি হেলে গ্যাস লাগে ব্লেক ব্লেক উবদ আহ মুরক
0: লাগবাইবাইগুমে
1: গ্যাসমি লাইনবরগ ইসা পোট বুক পাইজে থাং সুরে মসে লাগবসে না সিনবিবনা হাইজেনিব মেডাম
0: হই হই ইয়াম ফজব ওয়াখলোনি কো ইয়ুমগি ইয়ুমবুরেমবি আমোইনা ইয়ুমদ থেংনব খুদং জাদবসিং পুখৎপিরকপ তিন থরম তাবিরিব পুমনমক আদুগা কইগি লমদমসিদ লেবিরিব লমদমসিদ হাই হজিকটি ন্যাশনাল লেভেল ইয়াওরে কো সিগি ইস্যু সে হাই তার মণিপুর খক্ত ওইত্রে হাইজারিব কো আসুগুম বা ইস্যু সিদ নুপি ওইবি সিংনা কইগি আখানানা হাই তারে থেংনব ইস্যু সিংনি পুখৎপিরকপ তাবদ আদুকি মতিক নুগাই জাই কো তাবিরকান্দ গসাইগি মারি লাইনব লাইঙাকসিংনা আথুবদ পুখৎপিরকলিব লাইরিব ইস্যুসি আথুব মতমদ সলভ তৌবিরকপ ওইসনু হাইব ওয়াফামসি আকাশবাণী ইমফালগি মাইকৈদগি থামজাইগে কো আতোপ
1: কারি
0: হয় হয় আতোপ কারি কারম্ব ওয়াফাম ফোংদপিনিংব লাইরি
1: এদা মথংগি দা ওইনাই তৌজরগে কলার আতোপদ সানসিজরগে মে
0: হয় হয় থরম সরুক ইয়াবিরকপ থাগচেরি
1: থ্যাঙ্ক ইউ ম্যাম।

0: হেল্ল' হেল্ল' হয় হয় তাজারে তাজারে হাইবিও মিং হাইবিও বিমতা হয় হয় যাম নাই কী কর ওফম পুখৎপিগনে হাইবিও
1: ম্যাম যাম কুইনা লেপুর মতংদ আখৈ প্রোগ্রামদে মু তাকুছি যাম হাওকে বয়াম নাই জেবা
2: ফাইরেজ বুকি কেনো তো নাম্বার অনলাইন তৌজগরে গ্যাসটি ফজরি হুজিকে গ্যাসটি খর সুনাও পামনে ম্যামসে হাজারগে
0: ম্যাম হয় বিমতা মামগে আবাবু থা কোপরসে নাইবসে থামজে আমি আকাশবাণী ইম্ফালগি মখা তাব ধরম সিংদা লেপ্তন সরুক ইয়াবির আমি থেকে
2: থাকি থাকি